0: কেছি কেছি
1: কে বার খোলা নে
2: ওহো টিভি কি একবান করে নিয়ে খোল দিও না
0: কে ঠিকাও